0: ଯୋଗେଇ ଦେଇ ନାହିଁ।
1: ধনঞ্জলী নিশ্চয় গীত গাউন ভাই হালা বিশেষ ধন্যবাদ ব্যক্ত করছি আগামী ধরে কুরাকানি করি না আহলে বিষয় ফোন কট্ন সকছে ইহলে অগ্নি সমস্যা শুনাই সকু অগ্নি আমি ছোড়ছ নমস্তে ভর্খরে সম্পর্কমা হুন্থ্যো দনু গজমেরজী উহলা বিশেষ ধন্যবাদ ব্যক্ত কর চাহু উদম মিছো গীত গাউন উহলে সাথীহলাই সম্ঝন পাউনু আজ আমি সাথীলাই সম্ঝনা চাই দিনে ছাইন তে ভাই ভোলি শুক্রবার বসাইমা তাই স্থানীয় গীত রোজ্দি আপনো সাথী সঙ্গীলাই সম্ঝন পাউনুহ আজ মাত্রে আমি তাই আওয়াজ বিভিন্ন প্রস্তুতি শুনে বসাই তাই আপনার মনমা লাগে আপনার সহজ হুনে প্রস্তুতি শুনাউন মন তাই ফোন করুন সহভাগিতা জনাউন সক্নুহুন্ছ তপাইঁকো লাগি হাম্রো স্টুডিওকো টেলিফোন নম্বর খুল্লা রয়েছে ছ তপাইঁলে হামীলাই দেশ তথা বিদেশমা রহের বিভিন্ন ঠাউমা রহের বিভিন্ন মাধ্যমবাট একইসাথ শুন্দি হুনুহুন্ছ হাম্রো পাত্র নেপালী পাত্র হজুরকো নিউজ ডটকম হজুরকো ইয়াত্তামা কুসি এফএম 95 মেগাহার্জ বাট পনি শুনে সাথ দিইরাখ্নু ভয়েকো ছ ভন্নে পনি লাগেকো ছ। দিদি অর্কো সাথী সম্পর্কমা স্বাগত গর্ছু। হ্যালো নমস্তে নমস্কার হাজুর কাদেখি কো বলদে হুনুহুন্ছ?
2: ম ওখলডাঙ্গাবাট সরিষ্মা তামাং দিদি।
1: সরিষ্মা জি কি সঞ্চি আরামে হুনুহুন্ছ?
2: এক ধন্যবাদ দিদি লগাইত জানি ছপ্তির কি ছ নি?
1: মেরো পনি একদম ঠিক ছ ভন্নু পর্ছ এস্তেই ছ ঠিকই ছ খানপিন খানু ভয় কি বাকি ছ?
2: মেরো ভাইসকে আন দিদি কো
1: মেরো পনি ভাইসকেকো ছ কার্যক্রম শুনি রাখনু ভয়কো ছ ভনি আমি কার্যক্রম তরফে আজ কি শুনাউনু হুন্ছ?
2: ম আজ তরে না জানি পনি গীত গাউছি নি হাই।
1: গীত গাউনু হুন্ছ?
2: হাজির
1: ল ত্যসো ভয় শুরুয়াত গর্নুস।